आकाशवाणी कोलकाता, आज शुक्रवार 10ই আশ্विन 1948 शकाब्द, 2 অক্টোবর 2026 ख्रीष्टाब्द, 14ই আশ্विन 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 5:30 হয়ে 47 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:21 হয়ে 8 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 33 সেকেন্ড।

নিতা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জয় চৌধুরী, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান এবং 6:30 গুল গুলসান, এই দুই অনুষ্ঠানের উপস্থাপনায় প্রীতি মুরারকা। সন্ধ্যে 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ প্রীতি মুরারকা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের উল্লেখযোগ্য মুহূর্তে প্রতিবেদন, 10:30 পাশ্চাত্য সঙ্গীত ফ্রম মি টু ইউ উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস, গৃহপালিত প্রাণীদের টিকাকরণ ও সতর্কতা এই বিষয়ে বলবেন ডক্টর অনিমেষ শিকদার। 6:40 আপনার স্বাস্থ্য, জাতীয় কুষ্ঠ নির্মূলকরণ কর্মসূচি এ বিষয়ে বলবেন ডক্টর মধুমিতা দুবে। 6:45 প্রাত্যহিকী অমৃতা হালদার রায় এবং অমরেশ মুখোপাধ্যায়ের উপস্থাপনায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, 8:00 জানা অজানা প্রজাপতির উড়ান দ্বিতীয় পর্ব অধ্যাপক সুপ্রীতি পালের উপস্থাপনায়, 8:05 নিরাময় কুষ্ঠ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ, 8:20 গান্ধী চর্চা সত্য ও অহিংসার আলোকবর্তিকা গান্ধীজি লিখেছেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 লাইভ ফোন ইন গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণী অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় সৌরিক ঘোষ ও দেবজিৎ অধিকারী, 12:00 নজরুলগীতি উৎপল উপাধ্যায়, 12:15 দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মবার্ষিকী উপলক্ষে নারী শিক্ষা নারী প্রগতি ও নারী ক্ষমতায়ন বিষয়ে মেট্রোপলিটান ইনস্টিটিউশন মেইন থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সালমা সোরেন, 1:00 গীতিকা, 1:45 লাইভ অনুষ্ঠান মহিলা মহল, অনুষ্ঠানে শুনবেন অন্দর সংবাদ বিষয় আন্তর্জাতিক অহিংসা দিবস, অতিথি পারমিতা সাহা, সম্পাদকের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, 2:30 সাঁওতালি গান নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, কথিকা স্বচ্ছ ভারত মিশন বলবেন নবকুমার মান্ডি, এরপরে আবারও একটি কথিকা এক জেলা এক পণ্য বলবেন পরিমল হেমব্রম, বিকেল 5:00 ক্রীড়াঙ্গন মাঠে ময়দানে দাবা প্রতিযোগিতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায় ও বনিতা, উপস্থাপনায় নবনীতা রাহা, 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ইতিহাস গুড আপ আর কে ইনস্টিটিউশন এর শিক্ষিকা জয়শ্রী ঢোলে এবং দুই শিক্ষার্থী অংশ নিয়েছেন, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6:38 কৃষি কথার আসর বেগুন গাছে কলম পদ্ধতি সায়ন সাহুর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়, 7:30 সমীক্ষা বলবেন চণ্ডীচরণ ঘোষ, 8:00 নাটক মনীষার মোহনায় রচনা প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী দেবশ্রী ভট্টাচার্য, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জয় চৌধুরী, 9:50 নজরুল গীতি উৎপল উপাধ্যায়, 10:10 বাংলা ছায়াছবির গান, 10:30 দোতারা স্বপন কুমার বর্মন, 10:50 কীর্তন মানসী ঘোষ দস্তিদার, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী কাজল চট্টোপাধ্যায়। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি, এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শিল্পী আতা হোসেন খান, রাগ ভৈরবী এবং ললিত।

প্রথমে ভৈরবী এবং তারপর ললিত রাগে খেয়াল শুনলেন শিল্পী আতা হোসেন খান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জয় চৌধুরী। রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জয় চৌধুরী।

এতক্ষণ পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী সঞ্জয় চৌধুরী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন ধারাবাহিক রামচরিত মানস আজ শুনবেন এ ধারাবাহিকের 251তম পর্ব।

এতক্ষণ শুনছিলেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনলেন এ ধারাবাহিকের 251তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী মানসী ঘোষ দস্তিদার।

0: গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের আসরে তোমার সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু লীনা। বন্ধু, আজ এক বিশেষ দিন। হ্যাঁ, বিশেষ দিনে আসব, তবে তার আগে প্রতিদিনের মতোই আজকেও তোমাকে শোনাবো আজ এই দিনে, কারণ প্রতিদিনই তো থাকে নানা ঘটনার ঘনঘটা। তাই আজকের দিনের ঘটনার ঘনঘটা থাকবে এখন তোমার জন্যে।
1: আজ এই দিনে
0: বন্ধু, আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকের দিনের বেশ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বেশ গুরুত্বপূর্ণ। যেমন ধরো, আজকের দিনেই আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়, ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স।

জাতিসংঘ 2007 সালের 2রা অক্টোবরকে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স হিসেবে ঘোষণা করেন। দিনটির উদ্দেশ্য হল শিক্ষা ও জনসচেতনতার মাধ্যমে অহিংসা, শান্তি, সহনশীলতা ও বোঝাপড়ার বার্তা ছড়ানো, যা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের জন্য, সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আরও একটা দিন, বিশেষ দিন, মহাত্মা গান্ধীর জন্মদিন, গান্ধী জয়ন্তী। 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম হয়, আর আজকে 2026 সালে দাঁড়িয়ে তার 157তম জন্মবার্ষিকী। আবার আজকের দিনে লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। 1904 সালে 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় তার সঙ্গে যুক্ত হয় বিখ্যাত এক স্লোগান, যা হল জয় জওয়ান জয় কিষাণ। আবার 1930 সালেই আজকের দিনের এক বিশেষ গুরুত্ব আছে। 2রা অক্টোবর সল্ট মার্চের তারিখ নয়, লবণ সত্যাগ্রহের তারিখ নয়, তবে গান্ধীজির অহিংস আন্দোলনের কথা বলতে গেলে 1930 সালে 2রা অক্টোবরের কথা উল্লেখ করতেই হয়। আর এটিকে গান্ধীর নন ভায়োলেন্ট সিভিল ডিসওবিয়েন্সেরও এক ঐতিহাসিক উদাহরণ হিসেবে ধরা হয়। এই ছিল বন্ধু আজকে তোমার জন্য আজ এই দিনে।

বন্ধু, প্রতিদিনে যে নানান ঘটনার ঘনঘটা থাকে তা তো তোমাকে শোনাই আমি রোজ, বলো। আজকের দিনটা একটু বিশেষ। আজকে শুধুমাত্র একজনের জন্মদিন নিয়েই আমরা কথা বলবো না, একটা ছুটির দিন নিয়ে শুধু কথা বলবো না, আজকে এমন একজন মানুষকে স্মরণ করব যার হাতে ছিল না কোনো অস্ত্র, অথচ তার লড়াই পৌঁছে গেছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বুঝতে পারছো তাহলে? আজ 2 অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন। একজন মানুষ যাকে আমরা ছোটবেলা থেকেই দেখেছি, জানো তো, ওই কোল চশমা, হাতে লাঠি নিয়ে, সাদা ধুতি আর শান্ত মুখের ছবিতে। তবে একটা প্রশ্ন আজকে সকালে তোমাকে করতেই হবে, যে আমরা কি সত্যি গান্ধীজিকে চিনি নাকি শুধু তার ছবিকেই চিনি? আসলে একটা মানুষকে চিনতে গেলে তার বাস্তবতা বোধ, তার ন্যায়, তার ন্যায়বোধ, নীতিবোধ, তার আদর্শ সব কিছুই জানতে হয়। তবে আমরা গান্ধীজি বললে আমাদের প্রথমেই মনে পড়ে অহিংসার কথা, সত্যের কথা। তবে আজ যখন একটা মেসেজের রিপ্লাই আমরা পাই না, তখন আমাদের রাগ হয়। সোশ্যাল মিডিয়াতে যদি আমাদের সঙ্গে কেউ বিতর্কে জড়ায়, তাহলে আমরাও বিতর্কে জড়িয়ে পড়ি। আর রাস্তাঘাটে যদি কথা কাটাকাটি হয়, তাহলে তো ছেড়েই দাও। আর যদি কেউ আমাদেরকে অপমান করে, সঙ্গে সঙ্গে পাল্টা উত্তর দিতেও ইচ্ছা হয়। তখন কি গান্ধীজির এই অহিংসার নীতি আমাদের ইতিহাসের পাতায় থাকা শব্দ হয়ে থাকে, নাকি সেটা আজও আমাদের জীবনে ব্যবহার করা যায়? এই প্রশ্নটা থাক আজকে আমাদের সুপ্রভাতের সঙ্গী। আজ জানো তো, আমরা শুধু গান্ধীজির এই জীবনের গল্প শুনবো না, আজ নিজেদের জীবনকেও দেখব তাঁর ভাবনার আয়নায়। কারণ গান্ধীজিকে মনে রাখার সবথেকে বড় উপায় শুধু তার ছবি টাঙিয়ে মিটিং মিছিল করা বা তার ছবি টাঙিয়ে শুধু অনুষ্ঠান করা নয়, তার জীবনের ভালো ভাবনাকে, তার যে দেখার ভঙ্গিটা, তা নিজের জীবনেও জায়গা নেওয়া, নিজের জীবনেও জায়গা দেওয়া, তাই না? সেকেন্ড অক্টোবর গান্ধীজির জন্মদিন হিসেবে ভারতে পালিত হয় গান্ধী জয়ন্তী। আর আন্তর্জাতিকভাবে জানো, এই দিনটি পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স হিসেবে। মানে একটা মানুষের জন্মদিন থেকে একটা ভাবনা ছড়িয়ে পড়েছে শুধু বাংলায় না, সারা পৃথিবীতে, অহিংসা। তাহলে অহিংসা মানে কি? অহিংসা মানে কি শুধুই কাউকে না মারা? না, অহিংসার মানে অনেক বড়। কখনো কখনো জানো তো, একটা কঠিন কথা না বলাও অহিংসা, কাউকে অপমান করার সুযোগ থাকা সত্ত্বেও তাকে অপমান না করা, সেটাও অহিংসা। রাগের মুহূর্তে দাঁড়িয়ে একেবারে কমপ্লিটলি রেগে গেছি, তারপরেও নিজেকে থামিয়ে নেওয়া, কোনো ভুল সিদ্ধান্ত না নেওয়া, সেটাও অহিংসা। আর সবথেকে কঠিন জানো তো কী,

কেউ তোমার সঙ্গে অন্যায় করেছে, তারপরেও নিজের মানবিকতা বোধটা তার জন্য বাঁচিয়ে রাখা, সেটাও অহিংসা। একজন সাধারণ মানুষ থেকে মহাত্মা হয়ে ওঠাটা তাই এতটা সহজ নয়। গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালে 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে তার জন্ম। তবে একটা বিষয় ভীষণ ইন্টারেস্টিং, জানো তো, তিনিও জন্ম থেকে মহাত্মা ছিলেন না, তিনি ছিলেন একজন সাধারণ মানুষ। তারও জীবনে অনেক ভুল রয়েছে, তার জীবনে অনেক ভয় ছিল, নিজের সঙ্গে অনেক লড়াই ছিল, আর ছিল জীবনের একটা বড় শিক্ষা। কি শিক্ষা? মহৎ হওয়া মানে ভুল করব না, ভুল করা যায় না, সেটা নয়। মহৎ হওয়া মানে নিজের ভুলকে চিনতে পারা আর নিজেকে বদলানোর চেষ্টা করা। গান্ধীজির নিজের জীবনের নানান অভিজ্ঞতা, পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করেছেন নিজের জীবনকে নিয়ে, আর সেই সমস্ত কিছু তিনি লিখেছেন আত্মসমালোচনার কথা তার আত্মজীবনীতে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। কথাটা খেয়াল করো, এক্সপেরিমেন্টস অর্থাৎ সত্য তার কাছে কোনো মুখস্থ করা বুলি নয় বা আদর্শ নয়, তিনি সত্যকে নিজের জীবনে পরীক্ষা করেছেন। আচ্ছা, তুমি আমি কিরকম কোনো এক্সপেরিমেন্ট করেছি কখনো? মানে একদিন মোবাইল দেখে না থাকা, একদিন কারোর সঙ্গে কারো কোনো কথায় রাগ না দেখানো, একদিন হলেও অ্যাটলিস্ট গসিপে অংশ না নেওয়া। যদিও গসিপ করতে আমার ভালো লাগে না, আর বন্ধু আমিও তোমায় সাজেস্ট করবো গসিপের অংশ হয়েও না। একদিন নিজের ভুলের জন্য সরি বলেছো কখনো? খুব ছোট মনে হচ্ছে না? কিন্তু পরিবর্তন সবসময় ছোট জিনিস থেকেই শুরু হয়, বড় ঘোষণা দিয়ে আসে না। তাই বলবো বন্ধু, যে গান্ধীজির জীবন শুধুমাত্র স্বাধীনতার ইতিহাস নয়, গান্ধীজির জীবন শুধুমাত্র মহাত্মার কথা নয়, একজন মানুষ যে নিজের ওপরে কাজ করে গেছে সেটাই তার জীবনের ইতিহাস, আর এটাই গান্ধীজির কথা। যুবাণী সুপ্রভাত অনুষ্ঠান শুরু হয়েছে আর কথা হচ্ছে প্রাণীর মানুষকে নিয়ে, তাই এখন তোমার জন্য থাকবে সোনালীর কণ্ঠে আমার প্রাণীর মানুষ।

ফিরে এলাম তোমার কাছে যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের আসরে। তুমি আছো আমার সঙ্গে, তোমার সঙ্গে কথা হচ্ছে আমার গান্ধীজির জীবন নিয়ে। এবার আসি তার জীবনের একটা বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়। জানো, দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে তখন তিনি কাজ করছিলেন, আর সেই সময় বর্ণবৈষম্যের অভিজ্ঞতার সম্মুখীন হন। একটা বেশ বহুল আলোচিত ঘটনা যে তার কাছে ফার্স্ট ক্লাসের টিকিট ছিল, তা সত্ত্বেও পিটার মেরিচবার্গ রেলওয়ে স্টেশনের ট্রেনের কম্পার্টমেন্ট থেকে তাকে বের করে দেওয়া হয়। আর এই ঘটনাটা তার জীবনে বেশ প্রভাব ফেলে। জানো বন্ধু, এই ঘটনাটা ঘটার পরে তিনি চুপ করে থাকেন, তিনি প্রতিবাদ করেছেন, তবে তার প্রতিরোধের পথটা ছিল আলাদা। আর এই ঘটনাটা তার জীবনে বেশ একটা গভীর প্রভাবও ফেলে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আর অন্যায় মেনে নেওয়া দুটো এক জিনিস নয়। আমাদের জীবনেও এই পার্থক্যটা করা ভীষণ দরকার। মানে ধরো, তোমার সঙ্গে কেউ অন্যায় করছে, তুমি বুঝতে পারছো অন্যায় করছে, তুমি হয়তো তার মতো করে সেই অন্যায়টা করলে না। কেউ ধরো তোমাকে প্রচণ্ড উত্তক্ত করছে, তুমি সেইভাবে উত্তক্ত করছো না, সেই পন্থায় যাচ্ছ না, তবে তুমি প্রতিরোধ করছো, প্রতিবাদ জানাচ্ছ। আসলে আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ই করি, তাহলে যে মানুষটা অ্যাকচুয়ালি অন্যায় করছে তার সাথে আমার কী তফাত রয়ে যাবে, তাই না? কিন্তু ওই যে একটা বেশ শোনা কথা রয়েছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তাই অন্যায় যেমন করা যাবে না, অন্যায় সওয়াও যাবে না, দুটোই ঘৃণারই সমান। আসলে এই সকাল সকাল কথাগুলো বলা হচ্ছে কারণ আজ গান্ধীজির জন্মদিন। গান্ধীজির জীবনের একটা বেশ বড় অংশ জুড়ে, বলতে গেলে পুরো জীবনটা জুড়েই রয়েছে অহিংসার কথা। কিভাবে অহিংসার আশ্রয় নিয়ে মানুষের মনে ভালোবাসা খুঁজে পাওয়া যায়, সেই নিয়ে আজকে আমরা কথা বলবো, কারণ আজকে দিনটাই এরকম। জানো বন্ধু, আমার এটা বেশ মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে আমাদের সারা পৃথিবী জুড়ে যুদ্ধ হয়, মানুষের সঙ্গে মানুষের ভাব হয় না, ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়, একজন মানুষ আর একজন মানুষকে সহ্য করতে পারে না, অথচ পৃথিবীটা তো বেশ সুন্দর। পৃথিবী কি মানুষ ছাড়া জীব ছাড়া চলে? চলে না। মানুষই বলতে গেলে এমন একটা বেশ চিন্তাশীল ব্যক্তি যে যাদের কথা এই পৃথিবী চলে। তাহলে এমন মানুষ হয়ে যদি আমরা ঘৃণা অন্যায় এগুলোর মতো জিনিস নিজেদের জীবনে ধারণ করি, তাহলে মানুষের মানবিকতাটা কোথায় থাকে?

তাই আমাদের জীবনে এই পার্থক্যটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। কেউ তোমার সঙ্গে অন্যায় করলো, তুমি প্রতিবাদ করবে, নিজের অধিকার নিয়ে কথা বলবে, তবে প্রতিবাদ করতে গিয়ে তোমারও ভাষা যদি হয় অপমান, ঘৃণা, হিংসা, তাহলে করো না প্রতিবাদ। কি বদলাবে তাহলে? শুধু পক্ষ বদলাবে। আর জানো তো, গান্ধীজির জীবন দর্শনের দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, একটা তো তোমাকে বললামই অহিংসা, আর একটা হচ্ছে সত্য, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স। আর গান্ধীজির এই যে অহিংস নীতি, তা গোটা দুনিয়ায় বহুলভাবে প্রচলিত রয়েছে। গান্ধীজির অহিংসার দর্শন তার সামাজিক রাজনৈতিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে উঠে এসেছে। 1930 সালে লবণ সত্যাগ্রহ ছিল তার অহিংসার যে সিভিল ডিসঅবিয়েন্স আন্দোলনের একটা ঐতিহাসিক।

জানো তো, এখানে না একটা জিনিস মনে রাখতে হবে, আমরা প্রায়শই এই জিনিসটা গুলিয়ে ফেলি যে অহিংসার নীতি আমি বেছে নিয়েছি তার মানে আমি দুর্বল। এটা নয়, বরং অহিংসায় থাকতে গেলে, অহিংসায় বাঁচতে গেলে অনেক শক্তি লাগে। রাগের সময় চিৎকার করা যায়, রেগে গেলে মাথা গরম হলে হাত উঠিয়ে দেওয়া যায়, একটা মানুষকে সামনে দাঁড় করিয়ে একেবারে অপমান করে ফেলা যায়, তবে শান্তভাবে নিজের বক্তব্য পেশ করার জন্য শক্তি লাগে, রাগের সময় নিজেকে কন্ট্রোল করার জন্য শক্তি লাগে। কেউ তোমায় অপমান করলো, তুমি পাল্টা অপমান করে দিলে, না, নিজেকে থামানোটা কঠিন। কেউ তোমাকে ঘৃণা করলো আর তুমিও তাকে ঘৃণা করতেই শুরু করলে, মানে টিট ফর ট্যাট আর কি, একেবারেই নয়, নিজের মানবিকতাটাও ধরে রাখা দরকার। তাই অহিংসা দুর্বলতার ভাষা নয়, বরং অহিংসা তুমি বলতে পারো আত্মনিয়ন্ত্রণের ভাষা। আর এই দুনিয়ায় দাঁড়িয়ে, এই জীবনে বেঁচে থাকার জন্য আত্মনিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তাই আত্মনিয়ন্ত্রণের ভাষা যদি অহিংসা হয়, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের মধ্যেই তাহলে মানবিকতা বোধ বেঁচে থাকবে। তাহলে বন্ধু, এই যে তোমার আমার মতো যারা তরুণ যুব, তাদের কাছে গান্ধীজি কেন এত রিলেভেন্ট? এই প্রশ্নটা বেশ ভালো, গুরুত্বপূর্ণ বলো। কারণ আজকের যে আমাদের তরুণদের পৃথিবী আর গান্ধীজির সেই সময়ের পৃথিবী তা তো এক নয়, কম বেশি বলতে গেলে অনেকটাই ফারাক আছে। একটা সামান্য জিনিস ভাবো, তখন মানুষ চিঠি লিখত, তখন মানুষের একটা কথা আরেকটা জায়গায় পৌঁছানোর জন্য অনেক সময় লাগতো, আর বর্তমানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট মেসেজ এসছে। শুধু খবর কেন, মানুষের একটা জিনিস, মানে একটা জিনিসের ডেলিভারিও কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে, কয়েক সেকেন্ডে মানুষের কাছে পোস্ট চলে আসছে। আর রয়েছে কি, সেই সময় ছিল আন্দোলন, মানুষকে জড়ো করা, আর এখন রয়েছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। মানুষের জানো তো এত জিনিস বদলে গেলেও, মানুষের জীবনযাত্রা বদলে গেলেও, জীবনধারার কৌশল বদলালেও, কিছু জিনিস বদলায়নি। তার মধ্যে একটা হচ্ছে ইমোশনস, রাগ, অভিমান, অন্যায়, ভালোবাসা তো আছেই, আর স্বীকৃতি পাওয়ার ইচ্ছেও আছে, নিজেকে প্রমাণ করার ইচ্ছে আছে। তাই গান্ধীজি এখনও রিলেভেন্ট। মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষের মন যতদিন বেঁচে থাকবে, মানবিকতা বোধ যতদিন বেঁচে থাকবে, ততদিন গান্ধীজির মতাদর্শও বেঁচে থাকবে, আর গান্ধীজিও ততটাই রিলেভেন্ট হবে। গান্ধীজি এই প্রশ্নগুলো করতেন জানো তো, যে আমি যা বলছি সেটা কি সত্য, আমি যেভাবে বলছি তাতে কি অপ্রয়োজনীয়ভাবে কাউকে আঘাত করছি, আমি কি নিজের রাগকে কন্ট্রোল করতে পারছি, আমি কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারছি, আর সবথেকে বড় কথা, আমি কি নিজের কথার সঙ্গে নিজের কাজকে মেলাতে পারছি। সুপ্রভাত, অনুষ্ঠানের সকালে তোমার সঙ্গে বন্ধু আমার কথা হচ্ছে। তবে কথা বললেই তো শুধু হবে না, তোমাকে গানও শোনাতে হবে। তাই এখন তোমার জন্য থাকবে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটি।

ফিরে এলাম গানের ব্যাপারে। তুমি আছো আমার সঙ্গে যুববাণী কলকাতার সুপ্রভাত অনুষ্ঠানের আসরে, তোমার সঙ্গে আছি আমি নীনা, আর আমাদের কথা চলছে আজকে গান্ধী জয়ন্তী নিয়ে। বন্ধু, তোমার সঙ্গে কথা বলতে বসে গান্ধীজির জন্মদিনে আমার একটা বেশ ওনার জীবন থেকে পাওয়া গল্প মনে পড়ে যাচ্ছে, তোমার সঙ্গে শেয়ার করি। বলো, জানো তো এই যে গল্পটা তোমাকে আমি বলবো, এটা সত্যি গল্প, আর এই ঘটনাটা লেখা আছে গান্ধীজির আত্মজীবনীতে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। জানো তখন গান্ধীজি কিশোর ছিলেন, তো একটা বন্ধুর প্রভাবে তিনি ধীরে ধীরে কিছু ভুল অভ্যাসে জড়িয়ে পড়েন। তো একটা সময় তিনি ওই অভ্যাসের জন্য দরুন তার কাছে বেশ কিছু টাকার ধার হয়ে যায়। তো নিজের দাদার সোনার বালা ছিল, সেখান থেকে সামান্য কিছু অংশটা কেটে নিয়ে ওই টাকা দিয়ে ঋণ শোধ করে ফেলেন। ব্যাস টাকাটা জোগাড় হয়ে গেল। সমস্যাটা হলো এই যে টাকা ফেরত দেওয়া গেলেও নিজের বিবেককে তো ফেরত দেওয়া যায় না। তিনি বুঝতে পারলেন যে আমি তো শুধু চুরি করেছি এরকম নয়, আমি আমার বাবার বিশ্বাসের সঙ্গেও প্রতারণা করেছি। আর তখনই জানো তো তার ভেতরে শুরু হলো একটা অন্যরকম লড়াই, ঠান্ডা লড়াই যাকে বলে। তো একদিকে ছিল ভয়, আরেকদিকে ছিল যে আমাকে সত্য স্বীকার করতে হবে, সামনাসামনি বাবাকে বলতে হবে। কিন্তু সামনাসামনি তো বাবাকে বলা যাবে না, ভয় লাগছে যদি বাবা মারে বকে। তো শেষ পর্যন্ত ভাবলেন তিনি

যে তাহলে বাবাকে একটা চিঠি লিখে ফেলি, কারণ সত্য বলাটা বেশি জরুরি। তো চিঠিতে তিনি পুরোটাই পুরো ডিটেলসে লিখলেন। লেখার পরে নিজের অপরাধবোধ স্বীকার করলেন, ক্ষমা চাইলেন, এমনকি বললেন যে বাবা তুমি আমি যে কাজটা করেছি তার জন্য তুমি আমায় শাস্তি দাও, আর প্রতিশ্রুতি দিলেন যে এই রকম কাজ আর জীবনে কখনো করবেন না। আর তারপরে তারপরে কাপা হাতে সেই চিঠিটা বাবার হাতে তুলে দিলেন। তুমি জানো তারপর কি হলো? কি মনে হচ্ছে তোমার? বাবা প্রচন্ড মারলেন, বকলেন? একেবারেই না, তিনিও ভেবেছিলেন যে বাবা রাগ করবেন, বকবেন, শাস্তি দেবেন, তবে তার বাবা কিছুই করলেন না, চিঠিটা পড়লেন আর জানো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। গান্ধীজি লিখেছেন যে সেই চোখের জল তার হৃদয়কে একেবারে ধুয়ে দিয়েছিল। তার বাবা তাকে মারেননি, চিৎকার করেননি, অপমান করেননি, শুধু নীরবে কেঁদেছিলেন। আর সেই নীরব কান্না কিশোর মোহনদাসকে এমন একটা শিক্ষা দিয়েছিল যে তিনি সারা জীবন মনে রেখেছিলেন। আর পরবর্তীকালে তার বাবার এই যে ঘটনাটা ঘটেছিল, মানে বাবা শুধু কেঁদেছিলেন, কোনো কিছু হিংসার সাহায্য নেননি, তো এটাই পরবর্তীকালে তার অহিংসার একটা বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল। ভালোবাসা আর ক্ষমার শক্তি কি যে হয় সেটা কিশোর মোহনদাস সেই বয়স থেকেই বুঝতে শুরু করে দিয়েছিলেন।

তাহলে একজন মানুষ যার জীবনকে ঘিরে ইতিহাসে রয়েছে নানা আলোচনা, নানা মূল্যায়ন, আর তার অহিংসার ধারণা ভারতের স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে বিশ্বব্যাপী একটা নন ভায়োলেন্ট মুভমেন্টসের আলোচনায় স্থান পেয়েছে। তাহলে তুমি কি বলছো বন্ধু, পরিবর্তনটা একেবারে বাড়ি থেকেই শুরু হয়? হ্যাঁ, শুরু হয়। যদি মনে হয় যে অহিংসা, ঘৃণা, অপমান এই জিনিসগুলোর সঙ্গ আমি আর নেব না, আমার জীবন থেকে বাদ দিয়ে দেব, তাহলে শুরুটা করতে হবে নিজের ভেতর থেকে, শুরুটা করতে হবে নিজের বাড়ির থেকেও। বাড়িতে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বকে দেওয়া, মেরে দেওয়া, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, সেটাও করা যাবে না। কারণ ওই ছোট্ট বয়স থেকেই, বাচ্চা বয়স থেকেই আমরা হয়তো বুঝি না, সেই সময় আরও ডিটেলসে জিনিসপত্র আমাদের চোখে ধরা দেয়। কারণ প্রকৃতিকে তো আমরা তখনও চিনে উঠতে পারি না পুরোপুরি, তাই যে জিনিসগুলো আমরা দেখি, শুনি, জানি সেগুলো আরও গভীরে জানতে চাই। তাই যদি ছোটবেলা থেকেই কোনো বাচ্চা ভালোবাসা, ক্ষমা, এগুলোর সম্মুখীন হয়, এগুলো বুঝতে শেখে, তাহলে সেই মানুষটা বড় হয়ে হয়তো এরকমই ভালোবাসার শক্তি, ক্ষমার শক্তি দিয়ে পরিপূর্ণ হতে পারে। কি বলো তুমি? তাই বন্ধু, আমার মনে হয় যে সত্যকে সহজ বলে নয়, সত্যকে সত্য বলেই বেছে নাও। শক্তিকে দুর্বলতা নয়, শক্তিকে শক্তি বলেই দেখো। আর কাউকে বদলানোর আগে নিজেকে বদলে ফেলো। তোমার কথায় থাকুক সত্যতা, আর ব্যবহারে থাকুক মানবিকতা, আর তোমার সিদ্ধান্তে থাকুক আরেকটু বেশি সংযম। মানুষের মধ্যে মানবিকতা বোধ থাকলে, তার ভিতরে সত্য থাকলে, শক্তি থাকলে, অবশ্যই ভোর নামে। তোমার জন্য এখন থাকবে সোমলতা আচার্য চৌধুরী ও রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি।

একটা কথা বলি, আমরা যখন কোনো মহান মানুষের জন্য কথা বলি, মহান মানুষের কথা বলি, তখন তাকে যেন একটু অন্যরকম করে ফেলি। মনে হয় তিনি যেন জন্ম থেকেই অসাধারণ ছিলেন। তিনি কখনো ভয় পাননি, পেতেই পারেন না, ভুল করেননি, দ্বিধায় তো পড়েনি। তবে জানো তো, গান্ধীজির জীবন কথা তুমি যদি পড়ো, আমি অবশ্যই সাজেস্ট করব যে তুমি একবার অন্তত পড়ো, তাহলে দেখবে ছবিটা একেবারে অন্যরকম হবে। ছোটবেলায় গান্ধীজি নিজেই লিখেছেন যে তিনি অত্যন্ত লাজুক ছিলেন, মানে মানুষের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করতেন রীতিমতো। এমনকি স্কুলের ঘণ্টি পড়লে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসার জন্য তাড়াতাড়ি বেরিয়েও পড়তেন। ভাবো তো, মানে আজ যা আমরা যাকে জানি, যে যিনি কোটি কোটি মানুষকে নেতৃত্ব দিয়েছেন, সেই মানুষটাই ছোটবেলায় মানুষের সঙ্গে কথা বলতে লজ্জা পেতেন, এ আবার হতে পারে? তাহলে একটা প্রশ্ন কি, যে সাহসী মানুষ কি ভয় পায় না, নাকি ভয় পেলেও নিজের কাজটা করে? আমার মনে হয় এখানে না জীবনের একটা বড় শিক্ষা আছে। সাহস মানে ভয় থাকা নয়, ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজটা করা। হতে পারে সঠিক কাজটা অত্যন্ত কঠিন, তাহলেও সঠিকটাই করতে হবে। তুমি হয়তো দেখো কোনোদিনও কোনো প্রেজেন্টেশনের আগে ঘাবড়ে যাও, মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলার আগে বুক ধরফর করে, কারোর সঙ্গে

কথা বলতে দ্বিধা পাও, কাউকে না বলতে ভয় লাগে, ভুল স্বীকার করতে ভয় লাগে, তাহলে মনে রেখো, ভয় পাওয়া মানে তুমি দুর্বল নয়। ভয়ের মধ্যে এক পা এগিয়ে যাওয়াটাই সাহস। তাহলে আজকে আমরা গান্ধীজির জীবন থেকে কি শিখবো, ঠিক এই জায়গাটাই।

গ্রহণ করেন। গান্ধীজিও সেরকমই করেছিলেন। আমরা গান্ধীজিকে চিনি তো এখন যে তিনি একজন স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন। চিনি তার ওই গোল চশমা, লাঠি, সাদা ধুতি আর চরকার ছবি দিয়ে। তবে একটা মানুষকে কি সত্যি শুধু ছবি দিয়েই চেনা যায়? একজন মানুষকে বুঝতে গেলে তার লেখা পড়তে হয়, তার কাজ দেখতে হয়, তার চিন্তাগুলোকে বুঝতে হয়। তাই আজকে চেষ্টা করব যে গান্ধীজির কাছে যেতে, যিনি শুধু আন্দোলন করেননি, তিনি লিখেওছেন, তিনি শুধু বক্তৃতা দেননি, তিনি একটা পরীক্ষাগারও বানিয়েছেন, নিজের জীবনের পরীক্ষাগার। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। কি ইন্টারেস্টিং লেখা না? মানে যেখানে ট্রুথটা আলটিমেট এবং ট্রুথটাই হচ্ছে এক্সপেরিমেন্টের বিষয়, যেটা চলছে কোথায়? আমার জীবনে। এই সত্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা। খেয়াল করো, তিনি কিন্তু লেখেননি যে আমার সাফল্যের গল্প, তিনি লেখেননি যে আমি কিভাবে, মানে তিনি কিভাবে মহান হলেন। বরং বলেছেন যে তিনি যে সত্যকে খুঁজেছে, তিনি যেখানে যেখানে ভুল করেছেন সেগুলো থেকে কিভাবে শিক্ষা নিয়েছেন। তার জীবন আত্মজীবনী 1925 থেকে 1928 মধ্যে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, আর 1921 সাল পর্যন্ত তার জীবনের কথা সেখানে লেখা আছে। তো একটা বিষয় জানো তো বেশ ইন্টারেস্টিং লাগে, যে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা নিজেদের একটা সুন্দর ভার্সন সেখানে দেখাতে চাই, সেটা সবসময়ই চকচক করছে, ছবিতে ভীষণ সুন্দর, ক্যাপশনে ভীষণ সুন্দর পজিটিভ লেখা, আর সব সময় অ্যাচিভমেন্ট সামনে দিই। তবে ভুল, ভুলটা যেন ওই আর কি কেউ যাতে জানতে না পারে, গান্ধীজি ঠিক তার উল্টোটা করেছেন। তিনি নিজের জীবনের এমন ঘটনাও লিখেছেন যেগুলো করলে তাকে মহান দেখায় না, কারণ তার কাছে আত্মজীবনী মানে নিজের প্রশংসা লেখা নয়, নিজেকে বোঝার একটা চেষ্টা করা। কি অদ্ভুত, তাই না? আজ আমরা তো মানে নিজেদেরকে বোঝানোর জন্য কন্টেন্ট বানাই, হাসির কন্টেন্ট বানাই, অথচ নিজেরাই জীবনের ভিতরে কোথাও না কোথাও গুমড়ে পড়ি। আমরা এত এত খাবার ভিডিও করি, অথচ কোথাও যেন পেট পুড়ে মন ভরে সেই খাওয়াটা হয়েই ওঠে না। অথচ গান্ধীজি লিখতেন নিজের জন্য, নিজের ভেতরটাকে বোঝার জন্য, নিজের যে পরিকল্পনাগুলো আছে সেগুলোকে বাস্তবায়িত করার জন্য। আমার মনে হয় যে যদি কন্টেন্ট লিখতেই হয়, যদি নিজের জীবন নিয়ে লিখতেই হয়, তাহলে এমন কিছু নিয়ে লেখা উচিত যেটা আমি বিশ্বাস করি, যেটা আমি মানি, যেটা আমি বুঝি। এমন কিছু জিনিস নিয়ে লেখা উচিত নয় বা করা উচিত নয় যা আমি শুধুমাত্র দুনিয়ার কাছে দেখাতে চাই। সত্য, সত্য গান্ধীজির কাছে শুধু একটা শব্দ ছিল না, গান্ধীজির চিন্তার কেন্দ্রই ছিল এই সত্য। তবে সত্য আমরা তো মানে জীবনে যখনই নানান পরিস্থিতি আসে, সেই সময় আমাদের সামনে দুটো জিনিস দাঁড়ায়, একটা সত্য আর একটা সত্যের মতো। তাহলে কোনটাকে মেনে নেব? সত্য মানে কি ওই সত্যের মতো মানে মিথ্যা না বলাটা? আমরা যদি একটু গভীরে যাই দেখব যে গান্ধীজির কাছে সত্য ছিল নিজের চিন্তা, নিজের কথা আর কাজের মধ্যে সামঞ্জস্য রাখা। তিনি নিজের জীবনকে বলেছিলেন যে একটা এক্সপেরিমেন্ট, পরীক্ষা। অর্থাৎ মানে আজকে আমি একটা সিদ্ধান্ত নিলাম, কাল বুঝলাম সেটা ভুল সিদ্ধান্ত ছিল, তাহলে কি আমি নিজের ওই ভুলটাকে স্বীকার করতে পারব? এই জায়গাটাই অনেক কঠিন, কারণ অন্যের ভুল ধরতে আমাদের বেশি সময় লাগে না, আর নিজের ভুল ধরতে, নিজের ভুলটা স্বীকার করতে সাহস লাগে। তাহলে আজ সকালে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তুমি শেষ কবে কাউকে বলেছ বা নিজেকে বলেছো যে আমার এটা ভুল হয়ে গেছে, এটা আমার করা উচিত নয়, আমি এটা শিওরলি রেক্টিফাই করব, ভেবে দেখো, অফিসে, বন্ধুর সঙ্গে, বাড়িতে বা একটা সম্পর্কের মধ্যে। সত্যের শুরু অনেক সময় ছোট জায়গা থেকেই হয়, সব সময় বড় জায়গা থেকেই হয় না, জীবন তো এটাই বলে। গান্ধীজির লেখা অনেক বইই আছে, তার মধ্যে আরও একটা বইয়ের কথা তোমার সঙ্গে শেয়ার করতে আমার ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে হিন্দ স্বরাজ, ইন্ডিয়ান হোম রুল। এই লেখাটা তিনি লিখেছিলেন 1909 সালে। গান্ধী হেরিটেজ পোর্টালে এটাকে এখনও অবধি তার গুরুত্বপূর্ণ সংরক্ষণগুলোর মধ্যে একটা ধরা হয়। তো এখানে এই স্বরাজ কথাটা বেশ গুরুত্ব।

স্বরাজ বলতে সাধারণত কি বুঝি? বুঝি বিদেশি শাসন থেকে মুক্তির কথা। তবে গান্ধীজির চিন্তায় জানো তো স্বাধীনতার প্রশ্নটা একটু ব্যক্তিগত, নিজের ওপরে নিজের নিয়ন্ত্রণ রাখা। আমি কি আমার নিজের রাগকে কন্ট্রোল করতে পারি, নিজের লোককে নিয়ন্ত্রণ করতে পারি? আমি কি অন্যের প্রশংসার উপরে এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে প্রশংসা না পেলে হারিয়ে যাই, ভেঙে পড়ি? আমি কি নিজের সিদ্ধান্ত নিজের মতো করে নিতে পারি? তাহলে এবার একটা নতুন প্রশ্ন আসে যে দেশ স্বাধীন হওয়ার আগে নয়, নিজের ভিতরেও স্বাধীনতা দরকার, স্বরাজ দরকার। তাহলে আজকের ভাষায় বললে তুমি কি বলবে যে নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করা, নিজের জীবনের কিছু রুলস রেগুলেশনস তৈরি করা, মনে হাজার কষ্ট হলেও মাথায় দামামা বাজলেও সত্যটাকে মেনে নেওয়া, সত্যর মতো কোনো কিছু বা মিথ্যের আশ্রয় না নেওয়া, নিজেকে ভুল না বোঝানো। আসলে জানো তো আমাদের জীবনে যে আয়নাটা থাকে সেটা অনেক সময় নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকে। যে আয়না দিয়ে আমরা নিজেদের মুখ দেখি ওটা দিয়ে কখনো কখনো বাস্তবতাও দেখতে হয়, আর সেই বাস্তবতার আয়নায় অনেক কিছুই এদিক ওদিক হয়ে যায়। আর সেই আয়নায় যদি ধরা পড়ে কোনো এক সত্য, তাহলে সেই সত্যটাকে মেনে নেওয়াতেই যতই অসুবিধা হোক না কেন সেটাই আলটিমেট সুখ দেয়। তাহলে তুমি যে মোবাইলটা চালাচ্ছ সেই মোবাইলটা কি তুমি চালাচ্ছ না মোবাইলটা তোমাকে চালাচ্ছে? যে সোশ্যাল মিডিয়া পোর্টাল তুমি ব্যবহার করছো সেই সোশ্যাল মিডিয়া তোমায় ব্যবহার করছে না তুমি ব্যবহার করছো? তোমার ধরুন তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করেছো, কেউ কমেন্ট করলে সে কি খুশি হয়ে কমেন্ট করছে না সে কমেন্ট করলে তুমি খুশি হচ্ছ? আর সে যদি বা কেউ যদি কোনো খারাপ কথা বলে তাহলে সেই খারাপ কথা বলার জন্য তোমার মন খারাপ হচ্ছে, তাই তো? তাহলে স্বাধীনতা কি শুধু বাইরেই আছে নাকি নিজের মনকেও স্বাধীন করা দরকার? গান্ধীজির কর্ম তার প্রতিবাদ নয়, তার কর্মের একটা বিশেষ দিকও ছিল এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সমাজ করার চেষ্টা। তিনি শুধু বলতেন না যে আমার এটা চাই বা আমার এটা চাই না, তিনি ভাবতেন যে এর পরিবর্তে কি করা যায়। আর এখানেই যেন তো আসে এই কথাটা যে কনস্ট্রাকটিভ প্রোগ্রামিং। স্বাধীনতা শুধু তো রাজনীতির পরিবর্তনের বিষয় নয়, সমাজের ভিতরেরও পরিবর্তন। খাদি, গ্রামীণ কাজ, সামাজিক ঐক্য, অস্পৃশ্যতার বিরুদ্ধে কাজ, এই ধরনের নানান বিষয় তার গঠনমূলক কর্মসূচির আলোচনার জায়গায় আসে। সমাধানের অংশ তিনি নিজে খুঁজেছেন, কখনো কখনো মানুষের সাহায্য নিয়েছেন। আজ তো আমাদের চারপাশে এত অভিযোগ আমরা করেই বেড়াই, সমাজে এই অসুবিধা রয়েছে, ওই অসুবিধা রয়েছে, এটা পারছি না, ওটা পারছি না, তবে তার পরিবর্তনের জন্য আমরা কি করি, কতটা ভাবি যে এই পরিবর্তনটা আসতে পারে বা এই পরিবর্তনটা আমি চাই? জানো তো গান্ধীজির বলতেন যে যে কাজটাই তুমি করবে না সেই কাজটা সততার সঙ্গে করো, যদি তোমার মনে হয় বেশি কিছু ব্যবহার হয়ে যাচ্ছে তাহলে অপচয়টা কমাও, মানুষকে সাহায্য কর। জানো তো গান্ধীজির কাজের সঙ্গে বিভিন্ন পত্রিকার সম্পাদনা এবং প্রকাশনাও যুক্ত আছে। ইন্ডিয়ান ওপিনিয়ন, নবজীবন, ইয়াং ইন্ডিয়া এই পত্রিকাগুলোর মাধ্যমে তিনি মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। যদি তোমার কখনো মনে হয় তাহলে গান্ধী হেরিটেজ পোর্টালের সঙ্গে যুক্ত থাকতে পারো, সেখানে পূর্ণাঙ্গ আর্কাইভ রাখা আছে, তুমি পড়তে পারো। আসলে জানো তো তার উদ্দেশ্যটা ছিল মানুষের সঙ্গে কথা বলা, নিজের ভাবনা বুঝে মানুষ কি ভাবছে সেটা শোনা। আর এখানেই জানো তো একটা অসাধারণ কানেকশন রয়েছে আজকের সময়ের সঙ্গে। আজকের দিনে দাঁড়িয়েও আমরা একই জিনিস করি, নিজের কথা পৌঁছে দিই, তারপর দেখি কমেন্ট কত হলো, লাইক কত হলো, শেয়ার কত হলো। তবে এটা তো গান্ধীজির কমিউনিকেশনের সময় ছিল না, আর এটা কিন্তু সঠিকও নয়, কারণ তোমার আসল শক্তি হচ্ছে তুমি যেটা বোঝাতে চাইছো সেটা সঠিক জায়গায় পৌঁছচ্ছে কিনা আর তুমি বলতে পারছো কিনা। তো আজ ছিল 2nd অক্টোবর, আজকে আমরা কথা বললাম গান্ধীজির জন্মজয়ন্তী নিয়ে। তবে আজকে আরও একটা স্পেশাল দিন জানো, আজকে ওয়ার্ল্ড স্মাইল ডে। আর আজকের দিনটা
1963 সালে হার্ভে বল আইকনিক একটা স্মাইলি ফেস তৈরি করেছিলেন, তার উদ্যোগেই 1999 সালে ওয়ার্ল্ড স্মাইল ডে শুরু হয়, আর যার মূল ভাবনা ছিল একটা ছোট্ট কাইন্ডনেসের মাধ্যমে অন্য কাউকে হাসানো, সাহায্য।

করা। তাই জীবনটা এমনই হোক, হাসি খুশিতে ভরে থাক, সুখ সমৃদ্ধি শান্তি আসুক, ঘৃণা অপমান প্রতিশোধ এগুলো সব দূরে যাক, জীবন ভালো থাক। তুমি ছিলে আমার সঙ্গে এতক্ষণ যুববাণী কলকাতায় সুপ্রভাত অনুষ্ঠানের আসরে। সময় বলছে শেষের পথে চলে যেতে হবে, তবে যেতে যেতে অবশ্যই রোজকার মতো তোমাকে শোনাবো গান। আর বলবো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো যুববাণী আর কি।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী উৎপল উপাধ্যায়, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

এতক্ষণ দোতারায় লোকগানের সুর শুনলেন শিল্পী স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি পার্থপ্রতিম মিত্র। আলিপুরদুয়ারের বক্সায় আজ বিহারের বাল্মীকি জঙ্গল থেকে ধরা পড়া বাঘটিকে ছাড়া হবে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বাঘটিকে এনক্লোজার থেকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। এদিকে বক্সায় বাঘ ছাড়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ রাজাভাতখাওয়ায় পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন। এতদিন প্রত্যন্ত পাহাড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ জানাতে প্রায় 25-30 কিলোমিটার পাড়ি দিয়ে কালচিনি থানায় যেতে হতো। নতুন ফাঁড়ি চালু হলে তাদের অনেকটাই সুবিধে হবে। মুখ্যমন্ত্রী আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে প্রচারে যাচ্ছেন। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হাসিরানী রথের সমর্থনে একাধিক কর্মসূচি রয়েছে তার। দেবীপুরে একটি জনসভাও করবেন তিনি। অন্যান্য দলের প্রার্থীরাও জোরদার প্রচার অভিযান চালাচ্ছেন। ইউনেস্কোর নামে পুজোর পাশ বিক্রির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা

ব্যানার্জির নাম উঠে এসেছে। তার সঙ্গীত রেকর্ডিং সংস্থা মাস আর্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 30 লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলে দাবি ইডির। ইন্দ্রনীল সেনের বাড়ি ও দপ্তরে তল্লাশি অভিযানের পর বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আগামী সপ্তাহে ফের তাকে তলব করা হয়েছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট SRFTI-তে অশান্তির ঘটনায় সিট গতকাল প্রথম রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে 250 জনকে চিহ্নিত এবং 23 জনকে জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ কুণাল আগরওয়ালের নেতৃত্বে সিটের সদস্যরা SRFTI ক্যাম্পাসে যান, একাধিক ভিডিও এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে 250 জনকে চিহ্নিত করেন তারা। উল্লেখ্য, গত রবিবার অশান্তির ঘটনায় সিট গঠন করে পুলিশ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 158তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। দেশের স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি বিশ্বজুড়ে গণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। গান্ধীজির অহিংস নির্ভীক আন্দোলন, দেশপ্রেম, মানবতা দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্যপাল RN রবি যোগ দেন। গান্ধীর স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, মন্ত্রী অর্জুন সিং, কল্যাণ চক্রবর্তী প্রমুখ। কলকাতায় রাস্তা সংস্কারের কাজ পুজোর আগে পুরোপুরি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে। পুরভবনে গতকাল শহরের বেশ কয়েকটি রাস্তার দুরবস্থার প্রসঙ্গে স্মিতা পাণ্ডে বলেন, আগামী 5ই অক্টোবরের মধ্যে রাস্তাগুলি সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। পুরসভার পরিদর্শক দল শহর জুড়ে রাস্তার অবস্থা সরজমিনে খতিয়ে দেখছে। তিনি নিজেও গতকাল EM বাইপাসের পরিস্থিতি খতিয়ে দেখেন বলে জানিয়েছেন। এছাড়া সেবা সংকল্প অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ থেকে 3 দিন সেবা সেতু অভিযান কর্মসূচি পালন করবে কলকাতা পুরসভা। বর্ধমান শহরের বড় নীলপুরে ভীমরুলের কামড়ে সচিরানী শর্মা নামে 85 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশের একটি জঙ্গলের মধ্যে থাকা ভীমরুলের চাকে অসাবধানতাবশত হাত দিয়ে ফেলেন। এরপরেই ঝাঁকে ঝাঁকে ভীমরুল বেরিয়ে তাকে আক্রমণ করে। তাকে বাঁচাতে প্রতিবেশীরা ছুটে গেলে এক প্রতিবেশীও আক্রান্ত হন। তিনি বর্তমানে বামচাঁদপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নদিয়ার পলাশীপাড়া থানার ধাওয়াপাড়া উত্তরপাড়ায় গতকাল পুলিশ অভিযান চালিয়ে 645 গ্রাম হেরোইন উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে জাহাবা চালি ওরফে জাহানের বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনের পাশাপাশি নগদ 30,000 টাকা, 2টি মোবাইল ফোন ও বেশ কিছু নথি উদ্ধার করা হয়। ঘটনায় জাহাবা চালি ওরফে জাহান এবং নাকাশিপাড়া থানার হরনগরের বাসিন্দা জামেদ আলী শেখ ওরফে তোলাইকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে 8ই অক্টোবর। তথ্য যাচাই প্রক্রিয়া ওই দিন থেকেই শুরু হবে বলে কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দক্ষিণ কলকাতার একটি নামী বেসরকারি স্কুলে 9ম শ্রেণী ছাত্রের উপর হামলার ঘটনায় স্কুল কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নিচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগামী সপ্তাহে স্কুলের পক্ষ থেকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আক্রান্ত ছাত্রটির শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, তার বাবা মায়ের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া অভিযুক্ত ছাত্রটিকেও বাড়িতে নজরদারিতে রাখা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরের গ্রামীণ সংবাদ 12:30 মিনিটে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন সেতার। ভীম পলাশির আগে বাজিয়ে শোনালেন শিল্পী কাজল চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুব্রত গুপ্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে। এখন থেকে দ্বিতীয় অধিবেশনের শুরু। একটু পরে সংবাদ দিল্লি কেন্দ্র থেকে।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত সঞ্জয় চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রথম শিল্পী এ আর রহমান।

0: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে ভারত আজ আরও ছটি স্বর্ণপদক লাভ করেছে। মহিলাদের হকিতে ভারত চীনকে হারিয়ে 44 বছর পর সোনা জিতেছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকার 5ম স্থানে উঠে এসেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ে আগামীকাল তৃতীয় একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। দেশের হয়ে একমাত্র গোলটি করেন লালরিম সিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারত। 2028-এ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও জায়গা করে নিল ভারতীয় মহিলা হকি দল। জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 13তম দিনে আজ 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তি ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কালকাল। যোগেশ্বর দত্ত বজরং পুনিয়ার পর সুজিত তৃতীয় ভারতীয় কুস্তিগির যিনি এশিয়ান গেমসে পুরুষদের 65 কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন। তিনি এই পদক দেশকে উৎসর্গ করেছেন।
1: मैं सभी देशवासियों को धन्यवाद करता हूं, उनकी दुआओं से ये मेडल आया। यही सोच के उतरे थे मैट पे कि भाई देश के लिए गोल्ड लाना है, और आखिरी तक मैंने उम्मीद नहीं छोड़ी, और भगवान की दया से गोल्ड आया देश के लिए। अपने देशवासियों को डेडिकेट करता हूं, क्योंकि उनकी दुआ ही सबसे ज्यादा काम आती है।
0: বক্সিং এ মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন পারভিন হুডা। তিনি চাইনিজ তাইপেই নিয়েন চিন চেনকে 3-2 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। বক্সিং এ পুরুষদের 80 কেজি বিভাগে সোনা জিতেন অঙ্কুশ পাঙ্ঘাল। এছাড়াও মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জিতেছেন লাভলিনা বরগোহাঁই। জন্মদিনে এই পদক জয় তাঁর কাছে বিশেষ বলে জানিয়েছেন লাভলিনা।
2: बहुत ज्यादा स्पेशल है ये मेडल मेरे लिए। कहीं ना कहीं मैं बॉक्सिंग छोड़ने भी वाली थी, उसके बाद से फिर से मेंटली स्ट्रांग होके आना और जीतना वो मेरे लिए बहुत बड़ी बात, और मैं सोच के आई थी कि इस बार मुझे बर्थडे पे गोल्ड मेडल ही चाहिए।
0: আজ তীরন্দাজিতে সোনা জিতেছেন অঙ্কিতা ভাকত, কীর্তি শর্মা ও কুমকুম মহতকে নিয়ে গঠিত ভারতীয় মহিলা দল। এছাড়াও তীরন্দাজির মিক্সড রিকাভ ইভেন্টে রৌপ্য পদক জেতেন ভারতের কুমকুম মহত ও ধীরাজ মোম্বাদেবারা। সেলিং এ নেত্রা কুমারন মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। 29 বছর বয়সী এই ভারতীয় নাবিক মোট 14 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এদিকে এই নিয়ে এশিয়ান গেমসে পদক তালিকায় বর্তমানে 5ম স্থানে উঠে এসেছে ভারত। তাদের দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপো, 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক। এশিয়ান গেমসে পদক জয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বর্ণপদক জেতায় ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 4 দশকেরও বেশি সময় পর এই পদক জয় দেশবাসী উচ্ছ্বসিত ও আনন্দিত। এই জয়ে দেশে হকিকে আরও জনপ্রিয় করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি। জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে আগামীকাল এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 124 রানে হারিয়ে ও পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছয়। এই প্রথমবার এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। স্বর্ণপদক জয়ের জন্য এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ভারতের মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি এশিয়ান গেমস সোনা জিতেছে। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ট্র্যাপ শুটার নিরু ঢান্ডা ভারতের মহিলা দলের পতাকা বহন করবেন। জাপানের আইচি নাগোয়ায় এবারের এশিয়ান গেমস শেষ হচ্ছে আগামী রবিবার। 27 বছর বয়সী শুটার নিরু এবারের আসরে 2টি সোনা 1টি রূপো জিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। সেদেশে ভারতের ডেপুটি শেফ দ্য মিশন অঞ্জলি ভগবত জানিয়েছেন, গেমসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নিরু ফের জাপান রওনা হবেন। পুরুষ দলের পক্ষে কে পতাকা বহন করবেন তা আগামীকাল স্থির করা হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ব্রাজিলের অধিনায়ক মার্কুইন হোস বলেছেন, ভারতের মতো দেশে এত সমর্থকের সামনে খেলতে পারা সম্মানের বিষয়, সে কারণে সকলেই অনুপ্রাণিত। ব্রাজিলের বাইরে বোধহয় ভারতেই সবচেয়ে বেশি সেদেশের সমর্থক রয়েছেন, তাই তার দল মাঠে নামার অপেক্ষায় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কলকাতায় এসে তরুণ ফুটবলাররা যে অভ্যর্থনা পেয়েছেন তা ভোলার নয়, গোটা দল আরও ভালো খেলার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। ব্রাজিল কোচ কার্লো আনতেলেত্তি ফিফা প্রীতি ম্যাচগুলিতে ব্রাজিলের জন্য প্রস্তুতি হিসেবে দেখছেন। তিনি বলেন, দল বা ফুটবলারদের প্রমাণ করার কিছু নেই।

0: ম্যাচ পরীক্ষা নয়, এখন চূড়ান্ত একাদশ নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। এই ম্যাচ পরীক্ষা না হলেও একটা সুযোগ তৈরি করবে বলে মনে করেন তিনি। এদিকে ম্যাচকে ঘিরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ইউএফএ নেশনস লিগ ফুটবলে গতকাল পর্তুগালকে 4-2 গোলে ডেনমার্ককে হারিয়ে দিয়েছে জার্মানি। 2-0 গোলে সার্বিয়াকে পরাজিত করে। নিউ চণ্ডীগড়ে আগামীকাল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। খেলার খবর শেষ হলে এরপরে খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথম শিল্পী মান্না দে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গান অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান শুনছেন সলিল চৌধুরীর পরিবারের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

হিন্দি ছাঁচবির গানের অনুষ্ঠান এখানে শেষ হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন 3রা অক্টোবর শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, শুনবেন কথিকা কীটনাশক ব্যবহারের সতর্কতা, বলবেন স্বরূপ কুমার চৌধুরী। 6:40 আপনার স্বাস্থ্য, বিষয় সংক্রমণজনিত রক্তাল্পতা, বলবেন ডক্টর শর্মিলা গুপ্ত। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও মৌলি দাশগুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র। 8:00 জানা অজানা কথিকা, ভয় যার এখন কত দূরে, বলবেন অধ্যাপক ভূপতি চক্রবর্তী। 8:05 কৌতুক নাটিকা অবাক ভোজ, রচনা রাজশেখর বসু, বেতার নাট্যরূপ ঋতু ঘোষ, প্রযোজনা আশিস গিরি। 8:20 নজরুল গীতে শিল্পী সুস্মিতা গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, বাজিয়ে শোনাবেন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। 9:00 সেবা প্রকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী সংবাদ বিভাগ। 9:25 জেলার চিঠি, উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের সংবাদদাতা পাঠিয়েছেন পল্লব ঘোষ। 9:30 গানে গানে, 10:00 গানের ভেলার বিষয় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় সঞ্চয়িতা দা। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় সৈকত গুপ্ত ও চয়নিকা ধারা। 12:00 বাংলার মুখ, হুগলি জেলার মৌবেশিয়া গ্রাম, অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। 1:00 রম্য গীতি। 1:45 মহিলা মহল, ক্রীড়ার ভবন, উপস্থাপনায় থাকবেন লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান, জীবিকা নির্বাহে শুকর ও ছাগল পালন, সাক্ষাৎকারে বাবুলাল টুডু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 5:30 গ্রামীণ অনুষ্ঠান, নদিয়া জেলার আরংঘাটা গ্রামের ছোটদের আসর, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছে।

তুহিন চট্টোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ, পরে অস্পৃশ্যতার বিরুদ্ধে যুব মানসিকতা, এ বিষয়ে বলবেন কুনামি মান্ডি। এরপর লোকগীতি গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ এবং বুলবুলি হাসদা ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কিষাণ বাণী, কৃষি পর্যটন ও গ্রামীণ অর্থনীতির নতুন দিক আলোচনায় ডক্টর সুরেন্দ্রনাথ দাস, ডক্টর রণপ্রতাপ চট্টোপাধ্যায় এবং উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তার পরিবার, শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও তার প্রতিকার, সাক্ষাৎকারে ডাক্তার আনন্দচন্দ, সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 8:00 যুববাণীর অনুরোধের আসর, 8:30 খেলার খবর, উপস্থাপনায় নবনীতা রাহা, 9:00 কীর্তন লক্ষ্মীকান্ত হাইতের কণ্ঠে শুনতে পাবেন, 9:15 দোতারা বাজিয়ে শোনাবেন নবনীল সরকার, 9:30 মুখোমুখি সুবীর সেনের সাক্ষাৎকার নিয়েছেন দেবাশেষ বসু, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, বেহালা বাজিয়ে শোনাবেন রফিক খান, 11:00 গজল সুমিতা গোস্বামীর কণ্ঠে, 11:10 বাংলা আধুনিক গান ও বাংলা ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সেতার, বাজিয়ে শোনাবেন শিল্পী পণ্ডিত সরজিৎ সেন, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র, 6:35 রামচরিত মানস এই ধারাবাহিকের 252 পর্ব শুনতে পাবেন, 6:45 অতুল প্রসাদের গান শিল্পী শৈবাল মজুমদার, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মৌলি সরকার, 8:30 শুনবেন ভজন শিল্পী সুস্মিতা গোস্বামী, 8:50 লোকগীতি শিল্পী আশিস গিরি, 9:10 রসধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 এবং 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, বাজিয়ে শোনাবেন সৌমেন নন্দী। সঞ্চয়িতা প্রচারতরঙ্গে দ্বিতীয় অধিবেশনে 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র, 5:20 উঠবসী উপস্থাপনায় রসন মুরারকা, 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে জন্য নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কার্যকর আলোচনা। 7:45 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 উর্দু অনুষ্ঠান কাহে কাশা, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা তার আশেপাশের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আংশিক মেঘলা আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি কম। সবচেয়ে কম ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সবচেয়ে কম 63%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 256.97 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ থেকে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় 12:07 হয়ে 8 সেকেন্ড। জয় হিন্দ।